0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিবল লাগা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করিবি। বিপি হারিব দেশ জিতিব।
1: এটো জানকারি NTEP পৰা দি আছে।
2: FM Dragoban
3: 103 MHz.
2: News, music and entertainment.
3: This is FM Dragoban.
2: FM 103 MHz.

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 1166 66
1: আপনি শুনিছে নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এটি জানকারী খান লবলে আছে
2: ঘরটি থাকা দরকারী সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব
1: তেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরটি আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভাল সে পুরা মদত করিবি
2: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
3: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
4: Hello, good morning, my dear friends, my lovely and awesome listeners. Apni khan sabke program de swagat kori ase. Agashwani Kohima FM Dragoban 103 MHz de. Apni khan laga host aru dost arjitam jin lagode. Well, my dear friends, every sunrise marks the beginning of another working day for millions of people across the country. From farmers nurturing crops to construction workers raising buildings, for teachers shaping young minds to healthcare workers saving millions of lives, from drivers, electricians, mechanics, sanitation workers, office staff and entrepreneurs, every profession contributes to India's growth. Today's program is a musical salute to those hard-working men and women whose dedication gives our nation moving forward. So my dear friends, I'm going to start an inspiring journey with songs that celebrate hope, dreams and determination. পহিল গীত আপনি শুনাই দিয়া হব কে কে লাগা একটা হার্টফেল্ট ভয়েস হুইচ মেট দ্য সং অ্যান্ড অ্যান্থম ফর পিপল চেসিং দ্য ড্রিমস থ্রু প্রিজারভারেন্স আমি এখন সবই জানি যে এভরি গ্রেট অ্যাচিভমেন্টস বিগিনস উইথ সাম ওয়ানস অনেস্ট ডেজ ওয়ার্ক লেটস স্যালিউট এভরি ওয়ান হু ওয়ার্কস উইথ ডেডিকেশন ওয়েদার সিন অর আনসিন এক পাল ফিল্ম ব্রাদ শুনিয়াব শুনি কিনা এনজয় কৰিবি মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ

Well, my dear friends, আমি এখন next song না হুনি আতে নে একটা রিদা messages কাম হুনি আতে পুরি দিয়েছে। দুর্গেশ নাগনপুরি, রাধিশ্যাম নাগনপুরি, বন্ধনা, ভাবনা, বিন্তু, গুলু, গুসুমবাই, বাবু দিব্যাংশ, সুরজ কুমার ডাকসে, প্রেমলাল ভার্মা, নিকেশ ধর্মেন্দ্র, মমতা পাই ভার্মা, সুরজ ভার্মা, ঋষভ খানাক আর ভাবনা ভার্মা। তাইখান সবই মধ্যপ্রদেশ পর কানা শুনি কিনা এনজয় করে আসবেন লিখি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ফর রাইটিং ইন টু আস। আর গুড মর্নিং অ্যান্ড নমস্কার টু অল অফ ইউ। লাম্বুটা রেডিও লিসনার্স গ্রুপ গ্রাম জসবাদী প্রাবি কানা শুনি কিনা এনজয় করে আসবেন লিখি দিয়েছে। আর গুড মর্নিং এফ এম ট্রাগন ফ্যামিলি কুই কিনা কুই আছে, গুড মর্নিং টু লাম্বুদার রেডিও লিসনার্স গ্রুপ, থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন। দুর্গেশপুর কই আছে, তাদের তো পারিশ হয়ে আছে আর তৃতীয়েশপুর প্রোগ্রাম শুনি আছে, শুক্রিয়া দিলছে কই কিনা তাইবার লিখিনা পঠাই দিয়েছে। দুর্গেশজি থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস ওয়ান্স এগেন, আর থ্যাংক ইউ সো মাচ ফর দি ইনফরমেশন অ্যাজ ওয়েল। আর বাণী কিরি আছে বলে পারিশ হয়ে আছে বলে কিমান বি ভাল আছে, রাইট? আর আমি খান সবই করমরা অলপ রেস্ট করি হব, আরাম করি হব, আর এই নিচিনা আমি খানি ইটু পারিশ এনজয় করলে আজ দিন পুরা ইটু পারিশ লাগা এনজয় করব কারণে বি কই দিয়েছে। আমি খান লাগা লিসনার ভিকে ফ্রম দি ব্লক কোহিমা, তাই বি গুড মর্নিং স্যার কই কিনা মেসেজ লিখিনা পতাই দিয়েছে, গুড মর্নিং ভিকি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন, আই হোপ ইউ আর এনজয়িং দ্য প্লে লিস্ট। আর শুনি কিনা প্রোগ্রাম খতম নহাতক এনজয় করব কারণে কই দিয়েছে। ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খানি আজি লাগা হিন্দি ফিল্ম সং সেগমেন্টে আমি কানি রোমানিক গীত এতিয়া শুনি আছে। আর আমি কানি ইটু রোমানিক গীত শুনিয়া টাইম দে আমি খান লাগা মানে ওয়ার্ক ফোর্স খান, ওয়ার্ক ফোর্স মানে আমি খান সবই তাতে সামিল থাকি আছে, রাইট? আমি খান সবই নিজের ঘরে কাম করি থাকিব পারে, নহলে বি কিবা একটা বিল্ডিং কনস্ট্রাকশন দে, নহলে বি রাস্তা বনা দে, নহলে বি স্কুল হসপিটালস, নহলে বি এটু নিচিনা আমি খানি এয়ারপোর্টস বনা লাগা, নহলে বি কলেজ টিচার্স গান হবো পারে, দোকানদার গান হবো পারে, পিপারি গান হবো পারে, কোন কোন হলে বি আমি খান সবই তাদের সামিল থাকি আছে। অ্যান্ড আমি খান লাগা সব লাগা কন্ট্রিবিউশন ব্রা আমি খান পুরা আমার দেশকে আগে পারি কিনা যা লাগা কাম দে আমি খানি মতব দিয়ে আছে, রাইট? এটু কারণে আমি খান সবই একটা অনেস্টি আমি খানি একটা ইমানদারি বা আমি খান লাগা কাম করি কিনা পারি কিনা যাবলে বেশি দরকার থাকি আছে। আর আজি রুমানি গীত সেগমেন্টে আমি খানি ইটু ওয়ার্কার্স খান সবকে সেলিব্রেট করে দিয়েছে, আর তাই খান লাগা কাম উপরে আমি খানি সেলিব্রেট করে আছে। তো ইফ ইউ হ্যাভ সামথিং ইন ইয়োর মাইন্ড দ্যাট ইউ ওয়ান্টেড টু কনভে টু সচ ওয়ার্কার্স, do so by sending in your message to this number 9436805333. Gram Jaswadi Bra Amikhan Laga Jai Mata Di Radio Listeners Group Prabhi Kanahuni Kana Enjoy Aggression Likhi Diyeche, thank you so much. So my dear friends, moving on to the next track, Amikhani Arabi Huniyabo Nuran Sisters Laga Avaste Ekta Powerful Vocals Nuran Sisters Kanbra লই কিনা পাঞ্জাবী ফোক মিউজিক কে একটা ওয়াইডার অডিয়েন্স কারণে আনি দিয়া লাগা, আর একটা চার্ট পাস্টার আমি কানে শুনি আবো। অ্যান্ড অ্যাজ উইল লিসন টু দিস সং, লেট আস রিমেম্বার এভরি ওয়ার্কার্স জার্নি ইজ ইউনিক, ফিল্ড উইথ চ্যালেঞ্জেস অ্যান্ড ড্রিমস, দ্য রেজিলিয়েন্স ইন্সপায়ার্স আস অল। শুনি কিনা এনজয় করবি হাইওয়ে ফিল্মরা, সুলতানা আর জ্যোতি নোরান আওয়াজতে, মিউজিক দিছে এ আর রহমান, লিরিক্স ইরশাদ কামিয়া।

আমি খালনাকার লিসনার কেক্রে থোজো কেরে ফ্রম জাতিমা তাই বি কানা হনি কানা এনজয় করে আছে লিখি দিয়েছে গুড মর্নিং কেক্রে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং ইন টু আস গুড টু নো দ্যাট ইউ আর টিউনিং ইন অ্যান্ড এনজয়িং দ্য প্রোগ্রাম সাপাজ রেঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ মাথিয়া প্রদেশ পাবি কানা হনি কানা এনজয় করে আছে লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ তো মাই ডিয়ার ফ্রেন্ডস এতিয়া শুনি হব একটা ইমোশনাল সং হুইচ এনকারেজেস লিসনার্স টু ভ্যালিউ এভরি মোমেন্ট অ্যান্ড এভরি রিলেশনশিপ ইংরেজি মিডিয়াম ফিল্ম আমি খান শুনি হব দনিষ্কা সঙ্গী আর সচিন আর চেকার অবস্থায় মিউজিক দিস ইজ সচিন আর চেকার লিরিক্স জিকার সারাইয়া

Sabas Ringi Radio Listeners Group Prabhi Kanahonikana Enjoy Kraswana Likidiese Sur Radio Listeners Group Prabhi Kanahonikana Enjoy Kraswana Likidiese Yate Drukvale Methaba Rokweze during windy, rainy time, our electric current should disappear. It seems our electric current fears to stay online. Kwikana Tabalikina for IDS, well, Rukvale Metha. আপুনি লগা আপুনি কি ক'বলৈ মন যায় আছে মই ঠিক বুজিব পৰা নাই এনিৱে থেংক ইউ ছ' মাছ ফৰ ৰাইটিং আৰু ৱেল এইটো নিচিনা পানীকিৰিয়া টাইম দে নহ'লে হাৱা মাৰ ইয়াৰ টাইম দে এইটো নিচিনা বিজুলী গান শ্বাৰ্ট কৰি কিনে ৰাখিলে ভাল আছে কেলে মানে এইটো অনবৰা দুৰ্ঘটনা গান এক্সিডেণ্ট গানবোৰ বাজি কিনে ৰাখিব পাৰিব ৰাইট ইয়াতে মিখালা লিচনা আমাল বসুমাত্রী পৰা ভি কানা শুনি কিনা এনজয় কৰি আছে কোনালে কি দি আছে থেংক ইউ ছ' মাছ দুর্কেশ পৰা মৰ্ণিং শাৰী একটা শ্বেয়াৰ কৰি আছে উথ দেখো সুফা কা নজাৰা হাৱা বি ধন্দে মৌচম বি প্ৰায় প্যাৰা সা সো গয়া চান্দ চুপকা ইহি সিতারা কবুল কৰো আপ মেৰা সুবা কা প্যাৰা গুড মৰ্ণিং হামাৰা আপকে পচন্দিদা কানে লগাতার এফএম ট্রাক 1.03 মেগাহার্টজ পার কোইনা দুর্গেশ নাকানপুরি গোলু আর রাতিশাম নাকানপুরি পর লিখিনা পতাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ নেক্সট সং দাইবা অভিজিৎ আর ধনঞ্জয়কে ডেডিকেট করে দিবি কয়েছে আর ইয়াতে আমি খান লাগা লিসনার লনিবা আগে লিখি দিয়া লাগা ওপরে আমি খান সবই জানি আছে আমি খান লাইফ তো হইলে হতাই তো হইলে খুশি না খুশি পাইকেনা না থাকে হলে ভি আমি খান লাগা লাইফ লাগা ইটু নিচিনা আপস অ্যান্ড টাউনস কানবাহে আমি খান জিন্দা থাকা লাগা একটা মিনিং দেখাই দিয়ে আছে রাইট তো আমি খানি ইটুকে মানে মানে কিনা যাবলে বেশি দরকার থাকি আছে অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক আমি কানি শুনি হব জেসলিন রয়াল আর অমিত ত্রিবেদী লাগা অবস্থায় ডিয়ার জিন্দেগি ফিল্মরা মিউজিক দিছে অমিত ত্রিবেদী লিরিক্স কুসার পুনিয়া আর জেসলিন রয়াল লাগা একদম সুথিং ভয়েস পরা এটু গীত হি এটু টিকেট লাগা ওয়ান অফ দ্য মোস্ট লাভড ফিল গুড সংস অফ দ্য টিকেট বানাই কিনা থাকি আছে মাই ডিয়ার ফ্রেন্ডস ইভেন অমিত বিজি শেডিউলস রিমেম্বার টু অ্যাপ্রিসিয়েট লাইফ অ্যান্ড দ্য পিপল হুজ হার্ড ওয়ার্ক মেক্স আর ডেইলি কমফর্টস possible.

0: Well, my dear friends, আমি এখানে দ্য নেক্সট কলার থাকি আছে। হ্যালো,
1: হ্যালো সম্রান স্যার, নমস্কার।
0: হ্যালো, নমস্কার। নমস্কার,
1: রমেশ পাত্র গুজরাট আসাম পরা কৈ
0: আছে। রমেশ পাত্র সালাম জানাই দিয়েছে আর প্রোগ্রামটি স্বাগত করে আছে। আর কব আজি কি দিন কেনেকা থাকি আছে?
1: আজি দিন তো ভালো আছে, কালি বরখন হল, আজি দিন তো ঠান্ডাই আছে।
0: আচ্ছা, আর ফ্লাট স্লাট তো নয় না? আপনার ফোন লাইন তো মই শুনিব পা নাই।
1: গোপী কিষাণ,
0: ববি
1: কিষাণ,
0: ববি কিষাণ বি নাই নাকি? উঁচি নিচি রাস্তে একটা আছে, মাছ কয়া শোর একটা আছে, মা কা প্যার একটা আছে, ডিস্কো এটিটিউ একটা আছে, হাত যা বাজাও একটা আছে, আই লাভ ইউ একটা আছে। কুন্দু কুন্দু বলা
1: দাঁত নাই, তো বেলেগ আৰু ক'ব লাগিব, হেল্ল' হেল্ল' ইয়েছ ফিল্ম লগা নাম ক'ব দাঁত
0: ফিল্ম আছে।

0: ৰাজ লগা ফিল্ম তো নাই নাকি? তুমি ৰাজ হাত আছে, ৰাজা আছে,
1: ৰাজ আৰ ডাবল এ জেড,
0: আৰ ডাবল এ জেড, ৰাজ, ৰাজ তো আছে, ইয়েছ। অ
1: তাৰপৰা গানা এটা শুনিব, কি কি গানা আছে তাত?
0: ৰাজ 2002 লগা আছে, কোনটো বলা?
1: অ সেইটো সেইটো আলে
0: 2002 বলা না? আচ্ছা ঠিক আছে, মই আপনি কি কৈছে, আপকে প্যার মে একটা আছে, ইতনা
1: হেতু
0: হেতু হে, ওকে ঠিক আছে। আর কব কোন কোন কি টিকেট করে দিব মন আছে?
1: নোটিফিকেশন থাকিব, পয়লা মই লাগা আজি দোষ হয়েছে, প্রেম সিং সিসোদিয়া, অমল বসুমতারী, বিমল বসুমতারী, যোগেন্দ্র রং,
0: হ্যালো হ্যালো, ঠিক আছে, ইয়াতে ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খান লাগা লাইন তো আমি খান লগতে সাত নাতিয়া হয়ে যাইছে, কিলে মানে আমি খান সবই জানি আছে, অল্প পারিসপি হয়ে আছে, তো অল্প লাইন খারবার হব পারে। অলিবি রমেশ পাত্র লগতে খুতা পাতিছে, ভাল লাগিছে, রমেশ পাত্র আপনি বিয়া নাপাব, কিলে মানে লাইন তো মাজতে হারাই যাইছে, আপনি লাগা আওয়াজ নাহনা হয়ে যাইছে, অলিবি আপনি সব লিসনার্স কি ইয়াতে ডেডিকেট করে দিয়েছে, তো আমি খান সব মিলি কিনা শুনি হব ইয়াতে রাজ 2002 সাল লাগা ফিল্ম রা আলকা ইয়াকনিক অবস্থে মিউজিক দিছে নাদিম আর শ্রাবণ, লিরিক্স সামির, শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: पे जिन नजरों ने कई दिन न गिराई होगी रंग चेहरे पे
1: Well, my dear friends, আমি এখন আমাদের next caller থাকি আছে. Hello.
2: Hello.
1: Hello, who is calling?
2: Hello, namaste.
1: Okay, namaste, Pramodjit.
2: Yes.
1: Okay,
2: Pramodjit. মোহিত চমোজি চক্রবর্তী কথা বলতেছি অসম রাজ্যের শিবুমি জেলার পরা.
1: Okay. প্রোগ্রামে স্বাগত করে আছে আর কব আজি কোন গীত শুনব মন যায় আছে
2: আপনা লই প্রথমত আপনা লই নমস্কার জানাইছো আর এতিয়া মুহূর্ত যে এখন হুতাবন্দ আকাশবাণী কুহিমার এই ফরমাইশটো শুনিছে কার্যক্রম
1: সকলো
2: লৈ নমস্কার নমস্কার জানাইছো
1: নমস্কার আর কব কোন গীত শুনিব মন যায় আছে ফিল্ম লাগা নাম কব
2: মই তো ঠিক ঠাক আজ মে গানা আজি মই গীত শুনিবার লগত মন হৈছে কিন্তু হৈছে মাসুম
1: মাসুম ওকে
2: আসলে আছে নেকি অনুপ বিশাল বহুত আচ্ছা গানা হ্যাঁ বহুত গীত আছে আকাশবাণী কুহিমা বহু আচ্ছা স্টেশন হে ইস কার্যক্রম বহুত আচ্ছা লাগতা হে শুনকে
1: থ্যাংক ইউ
2: पूरा भारत जो के आकाशवाणी कुहिमा हेलो फरमा सुन रहा है
1: ओके
2: बहुत आकाशवाणी का माध्यम में हमारा बहुत फ्रेंड मिला
1: ओके और कौन कौन की टिकट कर दीबो मन से
2: आकाशवाणी को मैं बहुत बहुत धन्यवाद देना छु
1: ओके
2: और मोर लगत गीतु हुनिबार लगत मैं डेलीगेट करिबो प्रथमत हुनिबो আশুতোষ দেবনাথ ডাঙ্গরিয়া অনুপ কুমার ভট্টাচার্য ডাঙ্গরিয়া বাইকেন মুন্ডা অমল বসুমতারী ইতেন্দ্র দাস সঙ্গীতা দেবনাথ মিথুন চক্রবর্তী ও ভগবান সিং শর্মাজি ও এতিয়া মুহূর্ত যেকোন হিতাবন্ধু শুনেছি সকলকে শুনিব ওর মর বহুত আদরণীয় দাদা রমেশ পাত্র ডাঙ্গরিয়া শুনিব এতিয়া আপনার কুহিমাতি দর্শন হয়েছে নাকি এতিয়া
1: হ্যাঁ অলপ সলপ হয়ে আছে আর তাতে কি আছে
2: আমার কিভাবে দৃষ্টিকোণ পড়া তো এতিয়া মুহূর্তত বর্ষণ চলিছে
1: ওকে ঠিক আছে খেয়াল রাখিব আর থ্যাংক ইউ সো মাচ ফর কলিং ব্রহ্মজিৎ
2: স্যার আপনি আপনি ভাল থাকিব আপনার নমস্কার জানাইছো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বাই বাই
1: ওকে ওকে বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খান লগতে এতিয়া প্রেমজিৎ আমি খান লগে রেগুলার লিসনার থাকি আছে আসামরা আর তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান শুনি হব মাসুম ফিল্মরা অনুপ খুশাল লাগা অবস্থায় মিউজিক দিছে আদিপ বর্মা লিরিক্স খুলজার আর তাই নাম লওয়া সবকে এটুকু ডেডিকেট করে দিয়েছে শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

0: স্কোপ সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। এই জানকারী NTEP পৰা দি আছে।
1: FM Dragoban
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Dragoban.
1: FM 103 MHz.
3: Hello, lovelies. A very good evening to all of you. Well, dear listeners, we are here back with another brand new edition of our program Local Artists with me, Arjo Rangti. And yeah, let's have a great time listening to some awesome talents here. And so we're going to be listening to some cover songs from our very own local artists. Coming up first, we have Imti Kumsuk with the songs All I Want, and it'll be followed by Supermarket Flowers.

0: FM 드래곤 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 안녕하세요. 이때도 헬레도 고음 자가브라 울라라가 띵아풀릭타시 아로 안녕하세요. 헬레 섭세 아게데 파라과이 브라질 따테브라 울라시 아로 아미한라 데시때도 헬레 1548 이둘라 소무이데 팔리아 수루크리시 안녕하세요. 액타 모노 코티렌도너스 띵아풀릭타시 아로 예테 파인애플도 헬레도 মোখান লাগাউলে আছে কলিদু সাকার্স ওই থাকে ইটু ঘাস তে ছোট ছোট ঘাস খান আকু সাইডতে উলাই থাকে 500 পর 750 গ্রাম থাকে ইনিয়া ঘাস খান লইনে মোখান পালিবলে পারে নহলে আকু রুপিও পারে আছে আর ইটু বিচে দে আনারস লাগা মাথা ক্রাউন কই থাকে ইটু দু হলে দু ফুল 478 দেজ পর 498 দেজ হওয়া পিছে দে ফুল উলাই থাকে তার লগা মাথা দে ক্রাউন ইটু বি উলাই যায় আর মহান ইটু বি লুইনে রুপিও পারে স্লিপ কই থাকে ইটু দু হলে দু আনারস লগা টেঙা ফুল লগা নিচে থাকে 300 পর 400 গ্রাম থাকে এই টু হান বি মহান লুইনে রুপিও পারে।

আমিহান রুপি বলে লা সামান ইটু হান্ডু হলে তো ঘাম না পুঞ্চিয়া ইনিয়া জাগাদে ফোরটিন ডেজ নিশিনা রাখি কিনে ইটু পিছেদে তার লাগা স্টেম বেস পরা টু বা ফাইভ সেন্টিমিটার নিশিনা উলাই কিনে চার দিন বা পাঁচ দিন অলপ এক্সপোজ করে দিয়া পিছেদেহি লাগাবলে লাগে কিন্তু নালাগা আগে দে কিন্তু বস্তু খান সাকার্স নহলে বি স্লিপস আর ক্রাউন খান যুন্দু লাগাবলে আছে ইটু তো হলে তো নিম লাগা তেল ফাইভ এম এল দুই কিনে এক লিটার পানি লগতে মিলাই কিনে তাতে ভিজাই রাখিছে বলে তো মাইলি বাক্স এইটু পোকা নালাগে ক্রিচোডার্মা হাজার নিম জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইটু বা ভিজাইছে বলে তো হার্ট রোগ লাগা বিমার তো রুখাও পারে টেঙা ফুল লাগা ঠিক সেন্টারে বাত নহলে বি হার্ট কই থাকে এইটু তো হলে তো মাটি বা বন করবলে নালাগে আমিহান সাকার্স তারা ঘাস ছোট খান আর স্লিপস খান ইটু নালাগা আগে দে ডর মিডিয়াম আর ছোট ইনিয়া করে ভাগ করে কিনে লাগাবলে লাগে আর একই সাইজ খান দু একটা জায়গা দিয়ে লাগাবলে দরকার আছে ইনিয়া ওসলে তো মহান পিছিয়ে দে সাফা করবলে লা সময় দে হলে বি আসানি হয়ে যায় আমি হান লাগা নর্থ ইস্টার্ন জায়গা দিয়ে হলে তো ডবল রো স্পেসিং থার্টি সেন্টিমিটার ইন্টু সিক্সটি সেন্টিমিটার ইন্টু নাইনটি সেন্টিমিটার ইনিয়া হিসাব পর রো দু বানায় ঘাস লা পপুলেশন দু হলে তো ফোরটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লান্টস ইটু দু হলে তো স্লোপ জায়গা রংখান জায়গা খান্দে মহান লাগাব পারে আর অল্প উঁচা ডেন্সিটি জায়গা খান্দে দু হলে তো সিক্সটি থাউজেন্ড সাকার্স ইটু দু হলে থার্টি সেন্টিমিটার ইন্টু সিক্সটি সেন্টিমিটার ইন্টু সেভেন্টি ফাইভ সেন্টিমিটার এইটু হিসাব পড়া লাগাইলে ভাল আছে আনারাস লাগা বিজন নহলে বি তার লাগা ঘাস খান লাগা লাগা সময় দু হলে তো ডিসেম্বর আর মার্চ লাগা মহিনা লাগে দে টুয়েলভ মান্থস বা ফিফটিন মান্থস লা আগে ফুল নাওলা আগে দে মহান লাগাবলে লাগে আমি হান লাস্টে নাগল্যান্ডে তো হলে তো আনারাস খান দু হলে তো বেশিরভাগ তো মে বা জুলাই লাগা মহিনা দে লাগা শুরু হয় আমি হান আনারাস লা খেতি কুড়িয়ালা সময় দে ট্রায়াঙ্গুলার সিস্টেম ডবল রো স্পেসিং এইটু হিসাব পড়া লাগাবলে লাগে যুন্দু জায়গা দে মহান ঘাস রুপি বলে আছে এইটু তো হলে তার লাগা ছেন্দা বানা দু হলে টু ফিট ইন্টু টু ফিট ইন্টু টু ফিট এইটু হিসাব পড়া লাগাবলে লাগে মহান ইটু মাটি খুন্দি কিনে রাখিয়া এইটু তো হলে মার্চ লাগা মহিনা দে খুন্দি কিনে রাখি কিনে ঘাম দে এক্সপোজ করে দিয়া ইনিয়া রাখিবলে লাগে আর তাতে লাগাবলে লাগা জায়গা খান দু হলে মহান ফিফটিন কেজি ফার্মিয়ার্ড মেনিয়র হান্ড্রেড ফিফটি গ্রাম চুনা আর টুয়েন্টি ফাইভ গ্রাম নিম লা কেক ইনিয়া করে কিনে এপ্রিল লা মহিনা দে মহান লাগা শুরু করবলে লাগে মহান যদি জুলাই আগস্ট লাগা মহিনা দে লাগা আছে কলে তো অর্গেনিক মেনিয়র কম্পোজ ফার্মিয়ার্ড মেনিয়র ইটু তো একটা হেক্টর দে ফিফটি বা সিক্সটি টন ঢালিবলে লাগে ভার্মি কম্পোজ তো একটা হেক্টর নিমিদে পাঁচটা টন আর নিম লা কেক ইটু তো সেভেন্টি ফাইভ বা এইটি টন তো একটা হেক্টর দে লাগাইছে বলে তো মাটি দে পাক পোকা উলাই থাকে ইটু খান তো কন্ট্রোল করব পারে আছে আমি হান পাইনএপল নলিবি আনারস লা খেতি করিয়া লা সময় দে ব্ল্যাক রোড নলিবি সফট রোড কইনে বিমার উলাই যায় এইটু বিমার উলাইছে বলে তো আনারস লা টেঙা ফুল লা ভিতরে দাগি উলাই যা এইটু বি হয় আর আস্তে আস্তে গুড়িনে টেঙা ফুলকে পুচি বলে দিয়া এইটু বি হয় আর গুণ বি বেশি বিয়া উলাই যায় এইটু ফাঙ্গাস পরা আনারস লা ভিতরে জখম হয়ে থাকে জায়গা মহান ছিঙিয়া লা সময় দে নলি পেকিং করিয়া লা সময় দে জখম করে দিয়া পরা এইটু বিমার তো উলাই যায় এইটু নিমিদে আমিহান আনারস পাকিয়া লা সময় দে ছিঙিয়া লা সময় দে হলে বি হুঁশিয়ার করে কিনে টেঙা ফুলকে জখম না করে কিনে হার্ভেস্ট করিয়া কাটি কিনে এইটু পিছিয়ে দে আস্তে পরা লুই কিনে ট্রান্সপোর্ট করবলে লাগে হার্ট রোড লা বিমার এইটু তো হলে তো টেঙা ফুলকে পুরাপুরি জখম করে দিয়া নহলে বি পুচিবলে দিয়া এইটু বি হয়ে থাকে এইটু বিমার উলাইছে বলে তো সবসে ওপর পাতা এইটু খান তো ব্রাউন কালার হয়ে যায় পাতা তো পুচি যা আর গুণ বি একদম বিয়া এইটু বি উলাই থাকে এইটু নিমিদে মহান আনারস লা খেতি করিয়া লা সময় দে পানি লুই নে পলা লা রাস্তা এইটু বি বানাবলে দরকার আছে বিমার না লাগিয়া ঘাস এইটু খান হি চাই কিনে লাগাবলে লাগে দুসরা বিমার একটা তো লিফ এন্ড ফ্রুট রোড কই থাকে এইটু তো বিমার উলাইছে বলে তো আনারস লা পাতা আর তার লাগা টেঙা ফুল এইটু সবকে নষ্ট করে দিয়ে আর মহান ঠিকঠাক পরা আনারসকে সুখা করে দিয়ে কিনে এইটু বিশেষ প্যাকেজিং না করে আবার
itu bimar ulai jai aru itu fungus tu hule du olop bura hui thakia la gas itu hande bishi bhag tu ulai jai itu nimide jodi inia bimar ulai thakia tinga phul dikhi ase kule du itu handu hule katine phekai di hule lage gas choto han ulai gine rupi ule thakia itu handu itu bimar laga jaga bra nau thaule lage leaf spot itu bimar du hule du pata ge nosto kuri di aro pata hande dagi itu bi ulai je gine pata ge sukha kuri di itu nimide kheti de jama kuru le na di ule lage pani lui ne pola jaga bi banai di ule lage bimar na thakia laga ghas itu hanhi sai gine laga ule dorkar ase dusra bimar ekta du pineapple wilt kui thake itu du hile du anas la kheti bari kuria la somoi de sobse khatarnak bimar ekta ase itu bimar du hile du mylibug aro clostridioviruses itu bra ulai de aro mylibugs khan bra itu virus ke dusra jaga khan de lagai dia noili bi punchai dia itu bi hui thake mylibugs khan ge rukha ule nimide mohan insecticides itu bi chola ule lagi ase bacillus gordoni itu du it lagai shule do itu bimar ula rukhai de

পৌরে কিছুমান কথা কই দি আছে। মিঠা আলু এটি দু তার লাগা গুটি, তার লাগা টিউবার আর তার লাগা ঘাস ভাই নিমিদে মখান লাগাই থাকে। তার লাগা রুশি আর পাতা এটি দু হলে দু গাউরি আর মুরগি খান নিমিদে দানা একদম ভাল প্রোটিন পাই থাকে লাগা দানা একটা আছে। মিঠা আলু তো হলে দু যে কি মাটি দে হলিবি উলাই খালি জায়গিনে বালু থাকে ইনিয়া মাটি নহিলে তো সব মাটি দিবি উলাই থাকে। কিন্তু মল থাকে অল্প মিহিন থাকে মাটি ইনিয়া হান্দে ভাল পর উলাই থাকে। আর মিঠা আলু লা খেতি করিয়া সময় দে পানি পোলা লাগা রাস্তা এটি তো বানাওলে দরকার আছে। মিঠা আলু লা খেতি দুটো হলে বখুন পানি ভাল পর গিরি থাকে জায়গা আর অল্প গরম জায়গা ইনিয়া হান্দে একদম ভাল পর উলাই থাকে। মিঠা আলু লা খেতি করবলে নিমিদে মহান মাটি দু হলে তো 15-25 সেন্টিমিটার নিচিনা খুন্দি কিনে ভাল পর মাটি দু মিহিন করে দিয়ে রাখব আর এটি পিছিয়ে দে রিজেস মাটি অল্প উঠাই কিনে 25-30 সেন্টিমিটার নিচিনা উঁচা বানাবলে লাগে। দুইটা রোল মাজুদে 60-75 সেন্টিমিটার ইনিয়া নিচিনা বানাবলে লাগে। মিঠা আলু লা রুশি এটু হান দু হলে তো কাটি কিনে মাটি উঠাই নে থাকিয়া এটু জায়গা খান্দে লাগাই দিবলে লাগে। আর মোহান মিঠা আলু লা কাটিং রুশি লা কাটিং ক্রিয়া লা সময় দে তার লাগা লেন্থ তো হলে 20-25 সেন্টিমিটার এটু চাই কিনে কাটিবলে লাগে। পোকা নাখা বিমার না দূরিয়া ইনিয়া ঘাস নলিবি রুশি খান হি চাই কিনে লাগাবলে লাগে। আর দুইটা ঘাস লা মাজুদে 20-30 সেন্টিমিটার ইনিয়া জায়গা ছাড়িবলে লাগে। আমি খান মিঠা আলু লা কাটিং খান লাগাই থাকিয়া লা সময় দে তার লাগা কাটিং হলে দু মাটি একদম ভিতরে লুই যাই কিনে হালিবলে লাগে। খেতি দে একদম পানি জমা হয়ে থাকিয়া ইটু দু রুখাই দিবলে লাগে। 50 দিন মহান রুশি লাগাই দিয়া পিছিয়ে দে দু হলে দু মাটি অল্প হিলাই দিবলে লাগে। মহান রুশি হান্দু লুইনে রুশি আর পাতা হান্দু লুইনে গাহরি দানা করবলে আছে কলে দু 45 দিন পিছিয়ে ইনিয়া করি কিনে আফটার 6 সপ্তাহ পিছিয়ে দে সদাই এটু ইন্টারভেল চাই কিনে ছিঙি থাকিবলে লাগে। আর যদি একটা সময় দে বেশি উলাইছো বলে তো মহান মিঠা আলু লা রুশি এটু হানবি সুখা করি কিনে রাখি কিনে পিছিয়ে কারণে গাহরি লা দানা বি করব পারে। মহান রুশি তো হইলে তো নহিলে বি তার লাগা গুটি মিঠা আলু এটু দু কাটি দিয়ে একদিন নিচনা দু সুখা করে দি কিনে মোলাসিস লা সলিউশন এটু হালি কিনে পলিথিন লাগা ব্যাগ তে একদম টাইট পড়া এয়ার টাইট দাবা দে নহিলে বি প্লাস্টিক পলিথিন ব্যাগ খান দে রাখি দিয়েছি হলে তো গাহরি দানা পাতা সাতা হান না পালা সময় দে হলে বি মহান লুইনে দানা করব পারে। আগে তো কোয়া নিচনা মিঠা আলু তো হলে তো মহান তার লাগা রুশি আর পাতা আর মিঠা আলু এটু নিমিদে মখান লাগাই থাকে। তার লাগা পাতা রুশি দে প্রোটিন এটু বেশি থাকে এটু নিমিদে মখান লুই কিনে গাহরি আর মুরগি খান গেবি খেলাব পারে আছে। আর মিঠা আলু তো হলে তো জুন মাটি দে হলে বি ভাল পড়া ওলাই কিন্তু মিঠা আলু লা খেতি লা আসরে পানি লুইনে পলাই যায় থাকে ইনিয়া রাস্তা বানাই নে রাখিবলে লাগে। আর খেতি দে কেতিয়াবি পানি জমা হয়ে থাকে এটু তো রুখাই দিবলে লাগে। আমি হান মিঠা আলু লাগাবলে নিমিদে তার লাগা রুশি এটু হান তো হলে তো 20-25 সেন্টিমিটার নিচিনা লম্বা কাটি লই কিনে মখান খেতি দে লাগাবলে পারে আছে। আর আগে তো কোয়া নিচিনা মখান তার লাগা রুশি পাতা আর মিঠা আলু লাগুটি এটু হান তো হলে তো কাটি কিনে একদিন নিচিনা সুখা করে দিব এটু পিছিয়ে মোলাসিস লা সলিউশন এটু ঢালি দি কিনে প্লাস্টিক ডাবা খান দে নইলে বি পলিথিন ব্যাগ খান দে ঢালি কিনে ভাল পর হাওয়াকে ঘুষি বলে নাদি কিনে ভাল পর বান্ধি কিনে রাখিছে বলে তো সালবর গাহরি লাগা দানা কমতি হয়ে থাকে টাইম দেবি মহান এটু লই কিনে গাহরি হাঙ্গে খেলাব পারি আছে। এতিয়া আহা কালি 5 দিন কারণে কিফরি আর লংলিং ডিস্ট্রিক্ট নিমিদে এগ্রোমেট এডভাইজরি বুলেটিন কই দি আছে। এতিয়া আহা কালি 5 দিন ভিতরে বরখুণ পানি অল্প আহিবলে লাগা সম্ভাবনা আছে। আর এতিয়া মহান মুরগি পালিয়া মানুহান হলিবি দিন দু গরম থাকিয়া লাগা সময় আছে এটু নিমিদে মুরগি হাঙ্গে হিট স্ট্রোক পর বাঁচাবলে নিমিদে মুরগি লা ঘর ভিতরে ভেন্টিলেশন এটু ঠিকঠাক চাই কিনে বানাই দিবলে লাগে। আর সদায় ঠান্ডা আর সাফা ফ্রেশ পানি এটু মুরগি হাঙ্গে খেলাবলে দরকার আছে।
আৰু এতিয়া মকাইদু হলেতো ঘাস উঠিয়া লগা সময় আছে আৰু ইমিয়া লগা

0: সময়ে স্টেম বোর কইনে বরখন পানি গ্রিয়ালা সময়ে তো বিমার একটা উলাই যায় এদু নিমিদে ইন্টারক্রপিং কাউপি হানিসনা এরু হান্দু হলে তো মুকলা খেতে লাগাইছে বলে তো স্টেম বোর নহলুপি বিমার কিসিম এটু হান গেবি রুখাই দিব পারে আর ইতিয়া সুখা খেতে ক্রিয়া হান হলুপি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট লা টেকনিক এটু হান সাই কিনে চলাবলে দরকার আছে যাই কিনে যুন্দু গাছ খান দে পকপুকা হান এটু হান বা খাছে এটু হান নহলুপি বিমার আছে এটু গাছ খান ধরলে তো উলাই কিনে ফেকাই দিবলে লাগে আর ইতিয়া বাদাম লা খেতে ক্রিয়া মানুষ হলুপি বাদাম লা ঘাস খান দে বিমার নহলুপি পোকা বড়া খা এটু হান বি সাই কিনে ঠিক সময় দে একশন লবলে লাগে আর ইতিয়া ধান লা খেতে ক্রিয়া মানুষ হলুপি লিফ ফোল্ডার কইনে একটা বিমার দো হাবি গাছ পাতা বেশি উলা নিমিদে এটু বিমার বি উলাই যায় এটু নিমিদে ধান লা খেতে দে হাবি গাছ পাতা হান সাই কিনে উলাই দিবলে লাগে
1: FM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Dragoban
1: FM 103 MHz
3: Dear listeners, this is Agash from FM Dragoban 103 MHz. You were listening to the program Rural Connect and now we present to you Places of Interest.
4: This is Akashwani Kohima presenting our program Places of Interest in Nagaland. Hello dear listeners and welcome to another edition of our program Places of Interest in Nagaland. Listeners, in this episode we take you to the village of Longkam under Mogokchong district. Longkam village is the highest altitude village in Nagaland's Aoi region, standing at 1846 meters above sea level and located 20 kilometers southwest of Mogokchong. It is known for its lush forests, cherry blossoms and sweeping valley views. It is steeped in Ao Naga mythology as the resting place for the spirits of the dead. Longkam is also known as Ao Phanamro, which means the vanguard village for the Ao Nagas. This name refers to the village's strategic location from which the surrounding hills and valleys could be viewed during the headhunting days. The people of this village are hardworking and one can find exquisite handicrafts and handloom items in this village. On a clear day, one can view the eastern Himalayas of Arunachal and beyond and also the industrial smoke bellowing from the industries in Assam. The Aos have a belief that Longkam is the resting place of the spirit of the dead on their onward journey to paradise. Longkam is linked by road to National Highway 61. Your soul stays back on your first visit. You have to come back to retrieve your soul. That is the bequest of the village of Longkam, which is situated in the southwest of Mogokchong. Area-wise, it is the largest village and shares boundaries with the Lota villages in the west and Sumi villages in the south. In modern times, Longkam is also called the vegetable capital. The village leads in the production of tomatoes, which is a major commercial crop for the area, and exports to neighboring districts like Kohima and Dimapur, and even to the state of Assam. Longkam is one of the favorite tourist destination villages of Nagaland, with so much to offer about nature and adventure lovers, with beautiful trekking trails leading to places of tourist interest. One of the most captivating attractions for tourists is the Longlamba, also known as the Stone Bridge. This natural stone bridge winds its way through a stunning rhododendron forest, creating a truly unique experience. Longlamba holds deep cultural significance as a sacred site where ancient rituals and sacrifices took place before and after battles. The god of Longlamba was revered as supreme by the local people.

0: Top Swagger Health Centers Day, BP Laga Free Checkup, Treatment Aro Kau Phal Thakibo Laga Modop PSA. BP Laga Kumba Sawal Thakile, Toll Free Number 1-800-1166-660 Call Koribi.
1: BP Haribo, Desh Chitibo.
2: Kitu Chankari NTEP Bra PSA.
3: আপনি শুনিছে না নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এটু জানকারি খান লবলে আছে
4: ঘরতে থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব
3: কিতিয়া সেন্সাস অফিস মানুষন আপনার ঘরতে আহিব ঠিকঠাক জানকারি দিবি আর ভালসে পুরা মদত করিবি
4: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে
3: আমি খান লাগা সেন্সাস
4: আমি খান লাগা ডেভেলপমেন্ট
5: ওএফএম ট্রাগোবান
6: 103 MHz.
5: News, music and entertainment. FM 103 MHz.
7: Good evening, dear listeners. This is Agashwan FM Dragban 103 MHz. We now present to you the program Kaleidoscope. Today you'll get to listen to an educational program. It's a grammar class on adverbs and its

উনি ঠেকা সাবিলাগিয়াতে আপনার খালনা মেসেজেস খান আহিয়া শুরু হয়ে যাচ্ছে, তো শুরু করে দিয়েছে আপনি পছন্দ গানা এস এম এস রিকুয়েস্ট হিন্দি ফিল্ম ইগেজ প্রোগ্রাম আর আজি সাম সবসে পহিলা মেসেজ লিখি গিনা পাঠাই গিনা পছন্দ করেছে আসাম প্রা শ্রীভূমি স্টেট প্রা লিখি গিনা পাঠাই আছে হিতেন্দ্র দাস, আর তারপর পছন্দ করেছে দেব দাস ফিল্ম কি গীত গাই আছে কবিতা কৃষ্ণমূর্তি শ্রেয়া ঘোষাল আর কে কে লগা বাস্তে, আর তারপর ডেডিকেট করে দিয়েছে আকাশবাণী লগা সব আর জেস খান মিনাল আহমেদ রকবিলে মেথা আমাল বিমল আর শুনি থাকা সববিলাকে ডেডিকেট করে দিয়ে কিনা আছে, তো একসাথ মিলে কিনা শুনব আর এনজয় করা হব দেব দাস ফিল্ম কি গীত।

হনিটা কাছা বেলা কামি খালনা প্রোগ্রাম আগে বাড়াই দিয়েছে আর প্রোগ্রামত এইবার দুসরা গীত কারণে লিখি কিনা পাঠাইছে খানওয়া মধ্য প্রদেশ গ্রাম জসওয়াদি লিখি কিনা পাঠাইছে দুর্গেশ নাগনপুরী রাধেশ্যাম নাগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাংশ সুরজ কুমার ডাকসে তাই খান সবরা শুনি বলে মন আছে পি কে ফিল্ম কি গীত আর গাই আছে শান আর শ্রেয়া ঘোষাল দুর্গেশ জি এন্ড ফ্যামিলি যদি আপনার খান তৈয়ার আছে কইলে মানে শুনিবি আর এনজয় করা হবি গীত লাগা আনন্দ লবি বাজাই দিয়েছে পি কে ফিল্ম কি গীত গাই আছে শান আর শ্রেয়া ঘোষাল

প্রোগ্রামটি এবার প্রেমিকা টেভা সারি হাজানকার বি আংলংপ্রা পসন কুরা লাগিত বাজাই দিয়েছে। ফিল্ম আছে রামায়া বাস্তবায়া, ফিল্ম কি গীত গায়েছে আতিফ আসলাম আর শ্রেয়া ঘোষাল। প্রেমিকা টেভা যদি আপনার ইচ্ছা বি টিউন ইন করি কিনা প্রোগ্রাম শুনি আছে কইলে মানে শুনিবি, আর আপনার পছন্দ করা গীত লাগা আনন্দ লবি কই কিনা আপনার কে জানাই দি কিনা বাজাই দিয়েছে রামায়া বাস্তবায়া ফিল্ম কি গীত।

প্রোগ্রাম ডে আইগিনা সামিল হয়ে গিনা আছে চুবাকি জমির উংমা বস্তি মককচুংপ্রা রোতারপ্রা পছন্দ করেছে নামাক হালাল ফিল্ম কি গীত গাই আছে আশা ভোসলে বাপি লহরি আর শশী কাপুর লগা ওয়াস্তে আর তারপরা এই গীতট তার লগা এফ এম ট্রাগপন লগা সাথী বিল্লাক রকভিলে।

উনি ঠাকা সাবিল্লা আগামী খালনা প্রোগ্রাম শেষ করব কারণে খালি 7 মিনিট বাঁচি কিনা আছে, কিন্তু ইয়াতে আপনার খালনা মেসেজেস আরও বেশ বেশি আছে। সব মানুষ লগা মেসেজেস খান লই কিনা আপনার খালনা পছন্দিতা গীত খান মইবি ইয়াতে পর বাজাবলে মন যায়। হইলেবি আমি খালনা প্রোগ্রাম থাকিছে 1 ঘন্টা আরও 10 মিনিট কারণে থাকিছে। হইলেবি আপনার খালনা মেসেজেস 100 উপরে আহি কিনা আছে, তো মই সব লগা মেসেজেস খান লব না পারে, আপনার খান মন দুঃখী নহবি। আরও বি লাইভ ফোন ইন প্রোগ্রাম বি আহিব আর এস এম এস রিকুয়েস্ট বি আহিবলে আছে। এই সময়তে আপনার খান আরও আহি কিনা ওয়াপাস প্রোগ্রামতে সামিল হবি, আর আপনার খান লা নাম্বার না লাগিয়া তাক আপনার খান লাগা মেসেজেস খান পাঠাই থাকিবি। ইয়াতে আপনার খান লা জি হইলিবি একদিন নইলে একদিন আপনার খান লা নাম্বার লাগি যাব কই কিনা আপনার খান সবকে জানাই দিয়ে আছে। শুনে থাকা সব বিল্লা কেটার পর অল্প সাথে সময় 7:10 হলে নাগামিস্ট খবর দিয়া শুনব। আমি খান আকো লগ করা হব 9:30 মই লই কিনা আহব হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম ডুয়েটস এন্ড কোরাস। তো প্রোগ্রাম শেষ করব কারণে মই একটা লাস্ট মেসেজ লই দিয়ে আছে বালিপাথার পর শিকারী রংফর আর সাথীবিলাক খান পর লিখি কিনা পাঠাইছে, আর তার খান পছন্দ করেছে জিৎ ফিল্ম কি গীত গাই আছে বিনোদ আর আলকা ইয়াগনিক।

0: মাপেতে বাচা বুকি গিনে পুইলা দিন মুইনা হওয়া সময়তে এইচআইভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে।
1: এইচআইভি থাকা মা একজন লগত পড়া এইচআইভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচা লগত পড়া বাচাই কিনে থাকিব পারিব।
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব।
1: এইচআইভি টেস্ট করবলে স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব।
0: জানকারি এটু আপনার কেটি আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পৰা।

0: প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ইণ্ডোনেছিয়ান পাৰ্লিমেণ্টে কথা কৈছিল, দেশ কান্দা কিছুমান এমওএছ খন ছাইন কৰিছে। গভৰ্ণৰ নান্দ কিশোৰ ইয়াদৰ পৰা আইডান বঢ়াই থকা চাই যাইছে, ইনভেষ্টমেণ্ট আৰু এমপ্লয়মেণ্ট উঠাই দিবলৈ তাকত পৰা কাম কৰি বুলি কৈছে। নাগালেণ্ড বা ইউনিফাইড ডিজিটেল এগ্ৰিকালচাৰ ইক' চিষ্টেম লাগু কৰি কিনে ফাৰ্মিং ছেক্টৰ বদলি কৰি দিবলৈ আছে আৰু নাগালেণ্ড মেন্স ব্লাইণ্ড ফুটবল টীম পৰা নেশ্যনেল চেম্পিয়নশ্বিপ কাৰণে কোৱালিফাই হৈছে। এতিয়া পুৰা খবৰ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি মজবুত ইণ্ডিয়া ইণ্ডোনেছিয়া ষ্ট্ৰেটেজিক পাৰ্টনাৰশ্বিপ কাৰণে মাতি কিনা এইটোবা দুয়োটা দেশ লগা আগে বঢ়াই দিব লিখলান হয়, কিন্তু ৰিজনেল আৰু গ্লোবেল শান্তি লগতে মজবুত ৰাখিবলৈ আছে। ইণ্ডোনেছিয়ান পাৰ্লিমেণ্ট জাকাৰ্টাৰ কথা কৈ শ্ৰীমোদীয়ে কৈছে কি ইণ্ডিয়া আৰু ইণ্ডোনেছিয়াৰ মাজতে জৰিটো চেঞ্চুৰিজ পুৰণা আছে আৰু একে ডেমক্ৰেটিক ভেলিউজ এক দোচৰাৰ লগতে সমান কৰি আৰু আহি থকা সময় কাৰণে একে স্বপ্ন থাকি আছে। তাৰ পৰা কৈছে কি ইণ্ডিয়াৰ পৰা উন্নতি শান্তি তাকত আৰু আগে বঢ়াই যোৱাটো বিশ্বাস হিচাপ ৰাখি আছে আৰু আতংকবাদীৰ খিলাফ মিলাই কিনে কাম কৰিবলৈ দৰকাৰ জনাইছে।
1: विस्तारवाद नहीं विकासवाद की नीति पर चलता है और इसलिए हम भारत में कहते हैं सबका साथ सबका विकास। आज मैं यही मंत्र यही भावना लेकर इंडोनेशिया के आप सभी सांसद सदस्यों के बीच आया। भारत और इंडोनेशिया के बीच समुद्र ताजा भविष्य का केंद्र है।
0: আখিৰে প্ৰধানমন্ত্ৰী মোদী বা ডেলিগেশ্যন লেভেল চৰ্চাটো ইণ্ডোনেছিয়ান প্ৰেচিডেণ্ট প্ৰাবোৱো ছবিয়ান্তোৰ লগতে জাকাৰ্টাত ৰাখিছে। দুয়োটা লিডাৰ সামিলিত কিছুমান এমঅইউছ ডিফেন্স ক্ৰিটিকেল মিনাৰেলছ এগ্ৰিকালচাৰ ষ্টীল মেৰিটাইম কোঅপাৰেচন আৰু নতুন টেকনলজিজ ছাইন কৰিছে। তাইখানৰা IIM বেংগালোৰ লগা একটা ব্ৰাঞ্চটো জাকাৰ্টাত বনাই দিবলৈ মঞ্জুৰ কৰিছে। একে সময় প্ৰধানমন্ত্ৰী মোদীৰ লগত ইণ্ডোনেছিয়াৰ লগা সবচে উচ্চ চিভিলিয়ান অনাৰ পিন্টাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্ডোনেশিয়া দিয়েছে। নাগালেণ্ড গভর্নর নান্দ কিশোর ইয়াদব পর ইনভেস্টমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ নাগালেণ্ড আইডেন লগতে একটা রিভিউ মিটিং আজি লোকভাবান কোহিমাটি চেয়ার করেছে। মিটিং সময়তে অফিসিয়ালস পর আইডেন লগা কাম খান আজিকালি সাফল দাগরিয়া এটির লগত এটা জারি থাকা প্রোগ্রামস দরকার চ্যালেঞ্জেস আর রোডম্যাপ পর স্টেট ইনভেস্টমেন্ট আর ইকোনমিক উন্নতি তাকত করে দিবলে খান চাই যাইছে। গভর্নর ইয়াদব পর আইডেন লগা কাম পর ইনভেস্টমেন্ট অন্টারপ্রেনারশিপ স্কিল উন্নতি আর ইনোভেশন বাড়াই দিয়াদি মন খুশি জানাইছে। তাই বা ইজ অফ ডুইং বিজনেস সুধার করে দিবলে সাস্টেনেবল রোজগার সুবিধা বানাই দিবলে আর স্টেক হোল্ডার্স মাজতে মিলমিলা পৰা নাগালেণ্ড লগা ছচিঅ ইকনমিক উন্নতি জলদি উঠাই দিবলৈ দৰকাৰ জনাইছে। তাৰ পৰা প্ৰগ্ৰামছ কান ভাল পৰা ইমপ্লিমেণ্ট কৰিবলৈ এণ্টাৰপ্ৰেনিয়ৰ্ছ আৰু নৌজোৱান লগতে পুঞ্জি যাবলৈ আৰু ইনভেষ্টমেণ্ট আনিবলৈ কাম জাৰি ৰখাৰ লগত ইনক্লুচিভ আৰু ছাষ্টেইনেবল গ্ৰথ ৰাখিবলৈ দৰকাৰ জনাইছে। মিটিং দি এতিয়া থকা দুখ লগতে সামনা কৰিবলৈ ভাৱনা আৰু ষ্টেট লগা উন্নতি জাৰি ৰাখিবলৈ আইডিয়ান লগা কাম মজবুত কৰি দিবলৈ কাৰণে চৰ্চা কৰি কিনা শেষ হৈছে। নাগালেণ্ড লগা এগ্ৰিকালচাৰেল ছেক্টৰ বেছি বঢ়াই দিয়া ইত্যাদি ডিপাৰ্টমেণ্ট অফ এগ্ৰিকালচাৰ পৰা আজি ইউনিফাইড ডিজিটেল এগ্ৰিকালচাৰ ইক' চিষ্টেম লাগু কৰি দি কিনা ফাৰ্মিং দি ডিজিটেল বদলিৰ পৰা একটা ডাঙৰ গাদম আগে কৰি দিয়া হৈছে। ইনিচিয়েটিভটো এডভাইজাৰ মাথাংয়ান্থান পৰা ডাইৰেক্টৰেট অফ এগ্ৰিকালচাৰ কোহিমাদি খোলাই দিছে। এগ্ৰিকালচাৰ কাৰণে অৱস্থা বদলি কৰি দিয়া হিচাপে জনাই কিনা ডিজিটেল প্লেটফৰ্ম পৰা খোলা আৰু চাফা উঠাই দিবলৈ ছাৰ্ভিচেছ ষ্ট্ৰীমলাইন কৰিবলৈ আৰু কিষাণ খান আৰু বিচিত দূৰ এলেকাদি জানকাৰী আৰু চৰকাৰ মাদ্দা দিবলৈ ভাৱনা আছে। নতুন প্লেটফৰ্ম দি AI ড্ৰিভেন মাৰ্কেট ইণ্টেলিজেঞ্চ পৰা কিষাণ লগতে ক্ৰপ কাল্টিভেশ্যন আৰু মাৰ্কেটিং দি ফেচলা খান জনাই দিবলৈ IoT বেছ স্মাৰ্ট ফিল্ড মনিটৰিংটো মাটি আৰু ৱেডাৰ ডেটাৰ কাৰণে আৰু AI পাৱাৰ্ড চেটপট খেতি মানুহ জনবা ফাৰ্মিং এডভাইজৰী আৰু গাইডেঞ্চৰ লোকেল ডাইলেক্টছ দিবলৈ আছে। অফিচিয়েলছ পৰা কৈছে কি ইনিচিয়েটিভ পৰা নাগালেণ্ড নৰ্থ ইষ্ট দি একটা পাইনৰ হিচাপে ৰাখি কিনে একটা ইণ্টিগ্ৰেটেড প্লেটফৰ্ম পৰা ডিজিটেল এগ্ৰিকালচাৰ মেচিন ইমপ্লিমেণ্ট কৰি দি GIS ছাৰ্ভিচেছ একটা এণ্টাৰপ্ৰাইজ ৰিচৰ্চ প্লানিং ছিষ্টেম আৰু একটা ই-হাব পৰা সব ডিষ্ট্ৰিক্ট এগ্ৰিকালচাৰ অফিচেছ জোৰাই দিবলৈ মিলাই কিনে আছে। চিফ মিনিষ্টাৰ নিফিৰিঅ'ৰ পৰা চুমি কমিউনিটিৰ লগতে তুলনী এলেকা আফচাৰী গ্ৰীডিংছ জনাইছে। একটা ছচিয়েল মিডিয়া মেছেজ দি চিফ মিনিষ্টাৰ বা ফেষ্টিভেল মিল মিলাপ তাকত কৰি দি কিনা আগে বঢ়াই দিবলৈ আৰু খেতিটি ডর আশীর্বাদ আর বেশি হার্ভেস্ট বলে উবেশ করেছে। আকাশবাণী কোহিমার আপনি খান লগতে খবর আনি দিয়ে আছে। তাজা খবর শুনব কারণে আমি খান লগা এক স্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কোহিমাদি ফলো করবে। আপনি খানবা এই খবর নিউজ অন ইয়ার এপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কোহিমার শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান চামলগা খবর শুনে আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুরা তুরান কাপ 2026 লাগা ট্রফি আজি নাই দিল্লি খোলাই কিনা শুরু করে দিছে। মানুষ জমা করে থাকি কথা করে প্রেসিডেন্ট বা কৈছে ইদু সাল নতুন টিমস দিয়ে শ্রীলঙ্কা মিলাই কিনা তুরান কাপ প্রেসিডেন্টস কাপ আর শিমলা ট্রফি দিয়ে কম্পিট করবলাছে। ফুটবল লাগা একই করে দিয়ে শক্তি লাগা জানাই কিনা তাইবা কৈছে কি খেলাড়ি এলাকা ভ্যালুস তো ফিল্ড পাহাড়ি ডিসিপ্লিন ডিটারমিনেশন আর টিম স্পিরিট বাড়াই দিয়ে আছে।
2: বর্ষ 2047 তক ভারত কো বিকশিত রাষ্ট্র বানানে কে লক্ষ্য কে সাথ আগে বড় রে হ্যাঁ। মুঝে বিশ্বাস হ্যাঁ কি জিস প্রকার ফুটবল মে খিলাড়ি এক দূসরে কা সহযোগ করতে হুয়ে টিম কো বিজেতা বানাতে হ্যাঁ, উসি প্রকার হাম সবি দেশবাসী এক দূসরে কে সাথ দেতে হুয়ে বিকশিত ভারত কে লক্ষ্য কো প্রাপ্ত করনে মে সফল হোঙ্গে।
0: প্রেসিডেন্ট বা অমিত জানাই দিছে টুর্নামেন্ট বা দেশটি ফুটবল ট্যালেন্ট মন উঠাই দি কিনা উন্নতি করবলে একটা প্ল্যাটফর্ম দিব। টুর্নামেন্ট জুলাই 25 তারিখ বা অগস্ট 23 তক খেলবলে আছে। গভর্নর মণিপুর অজয় কুমার ভাল্লারা আজি জুকো ভ্যালিতে যাইছে, যার কারণে বিশ্বকর্মা বস্তিতে একটা ট্রেডিশনাল রিসেপশন রাখিছে। গভর্নর আর তালুক অফিসিয়ালস ডেলিগেশন কোহিমা ডেপুটি কমিশনার বি হিনক পোচেম সুপারিন্টেন্ডেন্ট পুলিশ ক্রুতি রিৎসো অফিসিয়ালস কান ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন সাউথ নাংমে পাবলিক অর্গানাইজেশন সাবুলাগা রিপ্রেজেন্টেটিভস আর বিশ্বকর্মা ভিলেজ কাউন্সিল মেম্বার্স কানবা রিসিভ করেছে। গভর্নর লগতে স্বাগত করে সাবো প্রেসিডেন্ট টিপল হপোভিপ্রা জুকো ভ্যালি লাগা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স জানাই কিনা সাউথ নাংগামি কমিউনিটি এটু লাগা ট্রেডিশনাল কাস্টোডিয়ান হিসাবে থাকিয়া জানাইছে। ভ্যালি ন্যাচারাল হেরিটেজ লাগা খজানা হিসাব জানাই কিনা তাইবা লোকাল কমিউনিটিস আর সরকার মাঝে মিলাই কিনা ধুন বায়োডাইভার্সিটি বাঁচাই দিবল আর জুকো ক্লাইমেট রিজিলিয়েন্ট কনজারভেশন লাগা একটা মডেল হিসাবে বাড়াই দিবল অনুরোধ করেছে। নাগাল্যান্ড মেন্স ব্লাইন্ড ফুটবল টিমরা সেভেন্থ মেন্স IBFF নর্থ ইস্ট জোনাল ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 রানার্স আপ হয়েছে, যোনটো ভবানীশ্বরী জুলাই 1 তারিখ বা 3 তারিখ তাক রাখিছে। নাগাল্যান্ড বা টুর্নামেন্ট পুরা দিয়ে বেশি ভাল পারফরমেন্স দেখাই কিনা গ্রুপ বি দি সবসে উচ্চা থাকি কিনা সেমিফাইনাল সিটা যাইছে, যোন টিটাইকান আসাম লগতে ড্র হওয়া পাছতে একটা পেনাল্টি শুট আউটে একটা আর শনিবার হারাই দিছে। ফাইনালটি নাগাল্যান্ড বা মেঘালয়ের লগতে জোর করে খেলি কিনা খেলিছে, কিন্তু তিনটা আর শনিবার হারাই যাইছে। তাইখান লাগা বেশি ভাল পারফরমেন্স কারণে চিংটাং ফোম লগত ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দিছে। দুসরা জায়গাটি খতম করে কিনা নাগাল্যান্ড মেন্স টিমরা ন্যাশনাল ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ কারণে কোয়ালিফাই হয়েছে, যোন তো ইটু সাল শেষ না হওয়া আকিদে রাখিবলে আছে। ফিফা ওয়ার্ল্ড কাপটি প্রি কোয়ার্টার ফাইনালস লাগা অন্তিম দিন দি আজি রাতে দুইটা কারণে ফেসলা দিবলে আছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা পর ইজিপ্ট লগতে রাতে 9 বাজে আদাদি লকরিব আর সুইজারল্যান্ড বা কলম্বো লগতে ফুজোর 1 বাজে আদাদি খেলবলে আছে। ইটুদি জিতিয়া খানপরা ইংল্যান্ড নরওয়ে মরক্কো ফ্রান্স বেলজিয়াম আর স্পেন লগতে টুর্নামেন্ট লাগা লাস্ট 8 দি জয়েন করবলে আছে। আর মৌসুম খবর দিয়ে ইন্ডিয়া মিটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা নাগাল্যান্ডে ইটু মাহিনা 13 তারিখ তাক বেশি জায়গা দিয়ে প্রখণ হবলে দেখাইছে। ডিপার্টমেন্ট বা কৈছে কি তুফান লগতে লাইটনিং আর ভারী প্রখণ্ড কোহিমা আর কিফরেডি জায়গা জায়গা দিয়ে হবলে আছে। খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই দিয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ইন্দোনেশিয়ান পার্লামেন্টে কথা কৈছে, দেশ খান বা কিছুমান এমওইউস খান সাইন করেছে। গভর্নর নন্দ কিশোর ইয়াদবরা আইডান বাড়াই থাকি চাই যাইছে, ইনভেস্টমেন্ট আর এমপ্লয়মেন্ট উঠাই দিবল তাকত কারণে কাম করবলে কয়েছে। নাগাল্যান্ড বা ইউনিফাইড ডিজিটাল এগ্রিকালচার ইকোসিস্টেম লাগু করে কিনা ফার্মিং সেক্টর বদলি করে দিবলে আছে। আর নাগাল্যান্ড মেন্স ব্লাইন্ড ফুটবল টিম বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কারণে কোয়ালিফাই হয়েছে। আর ইটোর আজি রাতে লাগা খবর ইমান শেষ করে আছি, শুনে থাকবে আহিয়াকালি ফজর 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
3: Get get tested for

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিবল মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: এন টি ই পি বার দি আছে।

শুনে থাকা সববিলাক প্রোগ্রামত শ্রেষ্ঠ দি আছে ড্রিম গার্ল টু ফিল্ম কি গীত গায়ে মিট ব্রাদার্স অঞ্জান জনিতা গান্ধী আর জুবিন নটিয়া।